0: তারপর লেখার লাঙাটা ইন্দ্র পাচ্ছে আছে সাঙ্গে মারাত্ত আউলা ওরং মাথা বসে একশন টিকিট পালা উঠতো আটে হাক পালা উঠতো তাই যাবো সেখানে নাচ কৌপি উমি এক চোয়া কোটা হাক লো যাবো বলে অকশন দিন উঠতে তো তাই যাবো আমি ইক্কা করতে বিনে আলো লক্ষণ মা কিংগানে তুষার মাঝে আক্তার লক্ষণ মাঝে ইক্কা করতে বিনে আলো গেঙা উমি এক চোয়া টিকে ছোটো আটাই না তো আসে সাঙ্গে তো কোম্পানি নিউ ব্যবসা গলা ভেঙে নিউ কেউ হারে মা নিউ ব্যবসা গেলে আক নাঙে নি নিউজিকে একটু শুনে টিকি পালা শুনো না এক শুনে কোম্পানি হাকতো নো ইক্কা করতে বিনে আলো মাগো তুষার লো সীমা হাততালে লক্ষণ মাঝে এই নিয়ে হাওয়া জমা উঠে লোক মেসে উঠি তুষার মাঝে আমি গুট তাই মেনমান তাই কোয়া ওটা খেয়েও বেলি ও মাঝে অনেক তারপর নোংা উঠলো আসি মোবাইল অক্টো টিকিট খানুট সাল্লি কুনুট ইমিলি কুনুট তারপর এনে সাল্লি মেয়ে আঙুটি ইলাঙা টিচালি জীবনে ওরা অক্সমা ওখা যাকতো শুনে চিনা আগুই মা চিনা আগু ওখা যাকতো তো ও মাঝে অক্সে ওখা যাচ্ছে ইচ্ছি বিমি গো টিচালি গামে তাই ইচ্ছে বিনা পা গামেও সিমি কলক তাবে নিঙাই লিঙিত শুনে তুই না গেলেন এই লোলি লিবিনু আল্লাহ সাবেন পুরটা যৌনি পিতা হাতছা মা কাছ নেই দোয়া ইউবিনে উম্মাত হাওয়াই মা গোটি বসে নেমে যাও উমি এক তোয়া কোটা শিক্ষা করতে বিনে আরো মা কিংগানে দা ভাঙ্গান তামা ওগা আর সাল্লি মুটি কে কাটাক শুনে পুরটা উগাং না আমি চিত্তালে যাবে নো তাই না আটিঙা হাওয়াই মা চেয়া পারে অক্টোবর চিত্তালে যাবে নো তাই কুয়া গুয়াং ওটা হাতে দিমা গেল আপি দিমা আঙে ইলে উন্নতি সকসি গেছাঙে পুরটা যাবো সাবে খাগুন না সে যাবো চিত্তালে যাবো নি লোকম মাতাই না আঙুটি আন্নি চল তো করতো বোঝা তাই মাত্র নে পিতা হাগা যাঙ্গি তো নে পিতা হাগা খাইছু নে তাই মেমান সকসে উঠিলে ইলাঙানে টিকিটাও লাগাতে নুনা খাটে বিন রিঙে তাবো ন টিকিটাও না ছোটটাও নাঙ্গান সাল্লে নে পিজো বই নং নোট তাই কোনো পোকা কোয়াং না রে সকসুক মেলা হাকছুটিক তাই মাই কোয়া গানে সকসে হাতে গানে স্তামা রক্ত নেউকে উড়ে বিনে বললা যখন দায়িত্ব মানে তাই মাই কোয়া গেল ইতক্তুয়ে উহাউটি যাবার আমার তো পিতা হাটো আমার তি তো খোঁজা উঠছুটি তি তুলে নিজেকে হালবা আমার অন্য নিজেকে খোঁজা উঠছুটিক তাই কই যত নকে খোঁজা বলে অক্সি মাঝে টুপি ওয়াটে হাক পাড়া মতো টাউন ওয়াটিং আনে আকিমি নখে খাওয়াতে হাক ছুটি কুয়াশা নগানে তাহলে নখে খাওয়াতে খালো আইলো পিতা হাটো আমার পুই জুবি নিলো মাত্তা আইলো পিতা হাক পাড়া মতো টাউন নখে খোঁজাও আমি নখে গাছ আসিল তাই না সকু সত্তা তো আঙা তাই মাই কুয়াগা তাকুকে বক্তা তাকুর অক্সি মাঙে মে যোগান নি নখে খোঁজাও আমি নখে ডাঙালো আমি পিয়া যেমন মিনতি গুছিচ্ছি সাবি মিনতি গুছি মা পুরটা যেমি তো সুগে যা পাওয়া গেল অক্সি মা যাগা আঙুটি মাকে আর নাকি কিসে আনে পুরটা যাও হাসো নি খাওয়া যে মা গামা সকু সিগুলো ওই করলি পিতা হাঙ্গে মা যোগ না মা নাকি পিতা আক পিসা হাঙ্গে মা কোম্পানি দৌ নেই তাই মাই তো নিয়ে ব্যবসা হাসো হঙ্গে মা খানো না পুরটা যোগ তাহার কোন না আমি সকু সে আপে শুনি পুরটা যাও লে আপিক আঙুটি মাকে কিসে আনে পুরটা যাও হাসো ছাটলি দেবো ইসু মানে অক্টোবর নিয়ে আমার দায়িত্ব মানে কিঙুনি তো হাওয়া আগো কাটিং গামাজ মেয়ে আকো আঙুটির মাকে হাতি গিয়ে দেখছো করলো টামা আনে হাতি গিয়ে বলে অক্টাকা উনি কাছে হাতটা দিলে অক্সি মাঝে হান পুরটা যে অক্টা আলো অক্টোবর নিয়ে মুখে আমি তাই জন্য খাওয়া যাকা খাই রাখতো শুনে ইচ্ছে বি মিটি চালে যাব পুরটা যে অক্টা হাত শুনে যোগনে মানে তাই না ইচ্ছে বিটি চালে আঙা তাই না চকু সে গেলো আঙুটির লিপিটি তাও না থাক নিয়ে যাই মাতা পুরটা যোগ তাহাতে তাও অন্য হাঁটাও না আমি পুরটা যাবলে আপিসও করছি টুসুন না তো তাই মাত্রম পুরটা যাবো আমি পিপিচ্ছা হাঙে মানে কি কোম্পানি বললো তাই মাত্রম নিজে বাচ্চা হাসব করতে গানে আমারও আঙুটির মাকে কেছে আনে তাই মাত্র হাসবা সুটুয়া ইসে মনে পালা অক্সু নে টুসু গেলে অক্সু মাকে খাওয়া মাকে বলা অক্টা কিঙ্গুনি তো ভালো আর পুরটা যাওয়া যোগ না সেবা করল হলো তাই মাটা গা
1: নাকক মে উনিকা গাভি খালো না ইনু ইনু নাঙানো টিকিট পালে আলক তিল উইলাকে নাগাবি আটাও সে হাত্তাশি মাম্মাত খালো না কোম্পানি কোনো পিনাস টিকে যাচ্ছি উল্লো মে কিসি গাছাও গুণে মাতা খালো না ইনু ইনু নাঙানি ইত্যুত খানকলে তামান্না এই সময়
0: বিয়ে শুনে বোটে আমি সে পাবো তো খালো না উইগুলি চাইলো সুযোগ আর ওরা খাজা না অন্যায় চলল নে যাইছে মানে ওরা ওই আর কি কিঙ্গি মাকে লোকটা উল্লা টাকা শিলা খাটা থাকবে গাড়িটা খাটলো না ইলো গানে কান খাবো নে তাও না উল্লা Teikua ima hauti